0: সেটাও আজ তো আমরা সারপ্রাইজ।
1: আসমা কই তো আমরা সারপ্রাইজ।
2: ও সারপ্রাইজ
0: ইয়েস
2: বেবি।
3: থ্যাংক ইউ দেবে জুম।
2: বাই
0: বাই। এন্ড দ্য তেরে ইচ্ছা পুরা।
4: हिजोसम्म त्यस्तो गोते आज चाहिँ स्मार्ट।
5: केही त गडबड छ, म पत्ता लाउँछु।